ঠাকুর বাপে ছিটকে সে ভিটে গুরু বাপে ছিটকে সে ভিটে গুর অঙ্গের কীতে কুয়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাট কে না বিচারে